0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: প্রচার করছু পারম্পরিক সঙ্গীতর বিশেষ কার্যক্রম অতসী কুসুম, কণ্ঠশিল্পী বিজয় কুমার জেনা, সঙ্গীত বিজয় কুমার জেনা, শিল্পী পরিবেশন করেছেন ওড়িশি গীত বেণুধর রচনারে। প্রথমে শিল্পী গাইছেন মোর অঙ্ক রতন আস আস অঙ্কে বস পঙ্কজাখি তেজ মান।

0: যে এটা কোন প্ল্যান্ট?
1: ট্যাঞ্জেরিন, বহুত মিঠা, ভাঙ্গিবনি, হেলা। ফ্রি ফরেন ট্রিপ, ক্লিক অন দা লিংক, এবে করুছি।
0: জেজে রুহ, লিংক রে ক্লিক করো নাহি।
1: কাহি কি?
0: এইটা এসএমএস স্ক্যাম, ক্লিক করিব তো তোমার ব্যাংক ডিটেইলস হেব চুরি।
1: ওহ, থ্যাঙ্কস গপু, বঞ্চেই দেলু। এই নে তোর বুদ্ধিমত্তার ফল।
2: আরবিআই কহে স্মার্ট বন কুল রুহ।
3: শুনুছন্তি হিন্দী কথাচিত্র গীত 103.4 এফএম্রে আকাশবাণী পুরী কেন্দ্ররু। আশা ভোসলে এবং অভিজিৎ কণ্ঠে শুনতু এথর খেলাড়ি কথাচিত্রর গীত।

শ্রোতা বন্ধু, নারী কেবল এক ব্যক্তি নুহে, সে সমগ্র সৃষ্টির আধার। পরিবারর মূলদুয়া হেউচি নারী, সংস্কৃতির বাহক তথা সমাজের শক্তির প্রতীক মধ্যে নারী। মা রূপে সিয়ে সন্তানকে জন্ম দিয়ে, ভৌণী সাজি স্নেহর রজরে ভাইকু বাঁধে, সহধর্মিণী রূপে স্বামী সহিত কান্ধরে কান্ধ মিশাই ঘরর দায়িত্ব বাঁটে, পুনি কেবে কেবে কন্যা রূপে ঘর অগণারে খুশির জুয়ার ভাঙ্গে। শ্রোতা বন্ধু, ভারতীয় সংস্কৃতির নারীঙ্কু সদাসর্বদা সম্মান দৃষ্টিরে দেখা যাইছি। সেথিপাইঁ তো আম শাস্ত্র মধ্যে কহিথায়, যত্র নারীস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাহা। অর্থাৎ যেউঠারে নারীমানঙ্কু সম্মান মিলিথায়, সেহিঠারে দেবতামানে বাস করন্তি। আম সংস্কৃতি, পরম্পরা, রীতিনীতি এবং মূল্যবোধ পিঢ়িরু পিঢ়িকু পৌঁছাইবারে নারীঙ্কর ভূমিকা অপরিহার্য। শ্রোতাবন্ধু, জন শিক্ষিত নারী কেবল নিজকে নুহে, বরং সমগ্র পরিবারকে শিক্ষিত ও সচেতন করে পারিথায়। সেথিপাইঁ তো মাঙ্কু সন্তানর প্রথম শিক্ষক বলে কুহাযাইথায়। আজির যুগরে নারীমানে কেবল ঘরর চারিকান্থ মধ্যে সীমিত নাহান্তি, সেমানে শিক্ষা, বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য, ক্রীড়া, রাজনীতি, প্রশাসন, সাংবাদিকতা তথা মহাকাশ গবেষণা পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করে সারিছন্তি। আজি অনেক নারী চাকরি, ব্যবসায়, উদ্যোগ এবং স্বয়ং সহায়ক গোষ্ঠী মাধ্যমে নিজ পরি

তথা দেশৰ অৰ্থনীতিক সুদৃঢ় কৰি পাৰিছন্তি। শ্ৰোতা বন্ধু, এইপৰিকি গ্ৰামাঞ্চলৰ মহিলামানে মধ্য কৃষি, হস্তশিল্প, দুগ্ধ উৎপাদন এবং ক্ষুদ্র উদ্যোগ মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে এক উৎকৃষ্ট দৃষ্টান্ত সাজি পারিছন্তি। নারী কেবল ঘরর শোভা নুহে, সে ঘরর ভিত্তি। সে কেবল পরিবারর দায়িত্ব বহন করতে না, সমাজের নৈতিক মূল্যবোধক মধ্য সুরক্ষিত রাখি থাকে। তাঁক ত্যাগ ও অবদানর মূল্য কোণী মাপকাঠি মপা যাই পারিব না। না কোন শ্রোতা বন্ধু, মু ঠিক কহুছি না? তেবে সৃষ্টির আরম্ভর হি আজ পর্যন্ত নারী নিজের মেধা, সাহস, ত্যাগ ও অদম্য ইচ্ছাশক্তি দ্বারা প্রত্যেকটি ক্ষেত্রে নিজের এক স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করে চালি আসিছি। ইতিহাস, বিজ্ঞান, স্বাস্থ্য, শিক্ষা, সামরিক বাহিনী এবং খেল জগতের মধ্য সবুঠি নারীঙ্কর ভূমিকা অতুলনীয়। তেবে এ সম্পর্কে আগকু নিশ্চিত কথা হবা। হলে সময় বর্তমান গোটে ছোট বিরতি নেই আমিলোল কার্যক্রমে শুনে নেবা শ্রোতাঙ্ক অনুরোধর পরবর্তী গীতটি। গীত অনুরোধর মেসেজটি রয়েছে শাশ্বতী বাহিনীপতিঙ্কঠারু পুরী তিয়াড়ি সাহিরু। সে অনুরোধ করেথিবা গীতটি রয়েছে হিন্দি কথাচিত্র দিল হে তুমহারারু।

শ্রোতা বন্ধু, গীতটিকে শুণবা পূর্বরু আমি কথা হেউথিলে সমাজর প্রগতির মূল শক্তি নারীঙ্ক সম্পর্কে। তেবে ইতিহাসর পৃষ্ঠাকু ওলটাইলে আমি নিশ্চিত দেখিপারিবা অনেক সাহসিকা নারীঙ্কর গৌরবময় কথা। ঝাঁসির রাণী লক্ষ্মীবাই ভারতর স্বাধীনতা সংগ্রামে নিজ বীরত্বর এক অমর উদাহরণ সৃষ্টি করেছেন। শত্রু সেনা সম্মুখে সে কেবে নিজ মুন্ড নুয়াই নথিলে। তেবে সেইপরি আম ওড়িশা মাটিরে মধ্যে রহিছন্তি অনেক বীরাঙ্গনা। স্বাধীনতার আন্দোলনরে সরোজিনী নাইডুঙ্কর নেতৃত্ব ও দেশপ্রেম আজি মধ্যে আম পাই প্রেরণাদায়ক। শ্রোতাবন্ধু, এক সময় থিলা যেতেবেলে বিজ্ঞান কেবল পুরুষ প্রাধান্য ক্ষেত্র বলে মান্যতা রাখিছিলা, কিন্তু আজি

শ্রোতা বন্ধু, আশা করুছি গীতটি আপনার মনকু নিশ্চিত ছুঁইব। তবে আপনার বি চাইলে আপনার মনপসন্দর গীত আমি চিঠি কিংবা এসএমএস মাধ্যমে জনাই পারিবে। আমি আপনার সেই মনপসন্দর গীতটি আমক্রম হিলোড়ে নিশ্চিত শুনাইব, কেবল ও কেবল 103.4 FM মাধ্যমে। তবে শ্রোতা বন্ধু, গীত অনুরোধর বার্তা সহ আমক্রম হিলোড় আপনার বহুমূল্য মতামত আমি চিঠি লিখে নিহতি জনাইবে। সেপাই আমার ঠিকাটি কহি রাখুছি, হিলোড় কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিনকোড 752001। শ্রোতা বন্ধু, আপনার চাইলে এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনার বার্তা আম নিকটে পৌঁছাই পারে। সেপাই আমার ফোন নম্বরটি কহি রাখুছি 9437037892, 9437037892। তবে আজি তো সময় হয়ে সারিছি কার্যক্রম বিদায় নেওয়া হব, হলে কথা দেউছি আগামী অধ্যায়ে পুঁ কথা হওয়া কিছু নূতন বিষয়বস্তু আমক্রম হিলোড়ে কেবল 103.4 FM মাধ্যমে। আজ তো সময় হয়ে সারিছি, রহুছি নমস্কার। উপস্থাপনায় মু দিব্যদর্শিনী পরিডা।

শ্রোতা বন্ধু, মানুষ সবুলে ভাবে কি সমস্তে তাকে গুরুত্ব দিও, কিন্তু সে নিজে এক মুহূর্ত ভাবেনি কি সে কত জনক গুরুত্ব দেছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, প্রথমে অন্যকে গুরুত্ব দিও, তাপরে যাই অন্য মানে আপনার গুরুত্ব দেবে। আ হ যদি আপনার জীবনকে বুঝবা চাহুমান তবে নিজক সর্বদা গোটি শীর্ষ স্থানের রাখতু, ধীরে ধীরে সবকিছু বুঝিপারে। এসে আসুন শুনবা প্রবর্তী গীতটি রেডিও কথাচিত্রর কণ্ঠদান করছেন হিমেশ রেশমিয়া এবং শ্রেয়া ঘোষাল।

আপনটা অনুকি শুণুন্ শহে তিন দশমিক চারি এফএম আকাশবাণী পুরী শ্রোতা বন্ধু কাহক পরিবর্তন করিবার ক্ষমতা বেড়ে বেড়ে আমার পাখে নথায় সে ক্ষমতা কেবল সময় পাখে থাকে সময় কথা কহিপারে না সত কিন্তু বহুত কথা আমি শিখিয়ে দিয়ে থাকে এসে শুনশুনবা অভিজিৎ কণ্ঠে রাজবাবু কথাচিত্রের গীতটি

শ্রোতা বন্ধু, শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রমকে এই সুন্দর গীতটি সহিত এটি শেষ করা পূর্বরু কহি রহুছি, আপন সর্বদা সুস্থ আউ নিরাপদ রুহন্তু, আম কার্যক্রম শুণবাকে ভালো পাওথান্তু। শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রমকে আপাদে আগেবা পাই আপনক সুচিন্তিত মতামত এবং পরামর্শ আমাকে নিশ্চয় দিও। আজপ জয় শ্রীমুদ্রাকে বিদায় দিও, নমস্কার।

0: শ্রোতাবন্ধু, এতে সাথে শেষ হলা ওড়িয়া আলবম গীতার কার্যক্রম। পরবর্তী কার্যক্রম শুনিপারিবে আকাশবাণী কটক কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।
1: প্রচার করছু কার্যক্রম যুবশক্তি, প্রযোজনা বিনয় কুমার সামন্তরায়।
2: নমস্কার, আজির যুবশক্তি কার্যক্রমকু স্বাগত আপনকু। শ্রোতা বন্ধু, নিশা জনক জীবনকু অন্ধকারময় করে দিয়ে। নিশাখর ব্যক্তির বিবেক আউ সম্মান হানি হুয়ে। এবে কিছু যুববর্গ নিশা মায়ারে পড়িথিবা দেখিবাকু মিলুছি। এহার ভয়াবহতা জানি মধ্যে এথিরু মুকুলি পারুনাহান্তি। এবে সময় আসিছি এথিরু নিবৃত্ত রহিবা, নিশাকু না করিবা, অবৈধ নিশা কারবার রোকিবা দিগরে পদক্ষেপ নেবা, কৌণসি নিশা চোরা চালাণকু প্রশ্রয় দেবা নাহিঁ। আমি সশক্ত হবা, নিজকু রোজগারক্ষম করিবা, বিশেষ করি আমি যে বিকশিত ভারতর স্বপ্ন দেখিছে তাকু সাকার করিবা। এই অবসরের আজ রয়েছে।

0: আমি মহিলা সশক্তিকরণ, গরিব কল্যাণ, কৃষক সশক্তিকরণ এবং যুবক মানঙ্কর নিযুক্তি এবং বিকাশ প্রাথমিকতা দৌছে। শিল্পানয়ন সহিত কৃষি সশক্তিকরণকু বি আমি ধ্যান দৌছে এবং আমি সামগ্রিক ভাবে এক বিকশিত ওড়িশা 2036 আম রাজ্যর অর্থনীতিকু $500 বিলিয়ন পৌঁছাইবা এ সরকার লগাতার ভাবে প্রয়াস জারি রাখিছে এবং দেশের প্রধানমন্ত্রী যে ঐতিহাসিক রেকর্ডর অধিকারী হলে 4404 দিনর লগাতার লঙ্গেস্ট ইলেক্টেড প্রাইম মিনিষ্টার হবার সৌভাগ্য পাইলে আমি সমস্তে জনকল্যাণ, জনবিশ্বাস এবং জনভাগিদারির এ 12 বর্ষ সহিত এ 2 বর্ষকু মিশাই সাধারণ জনতাঙ্কর জীবন সহজ সরল সুখদ করিবা পাই প্রয়াস করিবা।
1: ভদ্রক সংস্কৃতি ভবনরে পিএম কিষান উৎসব দিবস পালিত হয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশার 34 লক্ষরু অধিক চাষীঙ্কু 693 কোটি টাকা প্রদান করিথিবা বেলে ভদ্রক জিল্লার 1,69,317 জন চাষীঙ্ক খাতাকু 31,86,00,000 টাকা জমা হইতিবা জিল্লাপাল ডক্টর দিলীপ রাউতরায় সূচনা দেইছন্তি। বিকাশর ধারা ওড়িশা সারা কার্যক্রম অন্তর্গত রাণীতাল কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রাকৃতিক ও জৈবিক কৃষি বিষয়ে জিল্লাস্তরীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাংসদ অভিমন্যু সেঠি ও জিল্লাপাল ডক্টর দিলীপ রাউতরায় যোগদে কৃষকঙ্ক আয় বৃদ্ধি, মৃত্তিকা সুরক্ষা ও পরিবেশ অনুকূল কৃষি উপরে গুরুত্বারোপ করেছিলেন। কেন্দ্র সরকারঙ্ক 12 বর্ষর বিকাশ যাত্রা উপরে ভদ্রকরে পত্র সূচনা কার্যালয় পক্ষরু এক বার্তালাপ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সাংসদ অভিমন্যু সেঠি, বিধায়ক সীতাংশু শেখর মহাপাত্র ও জিল্লাপাল ডক্টর দিলীপ রাউতরায় বিভিন্ন উন্নয়নমূলক যোজনা ও 2047 সুদ্ধা বিকশিত ভারত গঠন লক্ষ্য উপরে মত প্রকাশ করেছিলেন। ভদ্রকরে আয়োজিত অন্য এক সাংবাদিক সম্মেলনের সাংসদ অভিমন্যু সেঠি ও বিধায়ক সীতাংশু শেখর মহাপাত্র কেন্দ্র সরকারঙ্କ 12 বর্ষ এবং রাজ্য সরকারঙ୍କ 2 বর্ষର সফলতা সম্পর্কରେ আলোকপাত করেছিলেন। সেମାନେ ভদ্রকরে শীঘ্র মেডিকাল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পাই শিলান্যাস হব বলি সূচনা দেইথিলে। শীতলষষ্ঠী উপলক্ষে আরড়ি স্থিত বাবা আখণ্ডলমণিঙ୍କ পীঠରେ শিব বিবাহ উৎসব ধুমধামରେ পালিত হেଉଛି। বৈদিক রীতিনীতি অনুসারে হরগৌরীଙ୍କ বিবাহ উৎসব সম্পন্ন হইଥିବା বেଳେ হাজার হাজার ভক্তଙ୍କ সমাগম হইଥିଲା। ভদ্রক শহীদ স্মৃতি ভবনরে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিধায়ক সীতাংশু শেখর মহাপাত্র ও জিল্লাপাল দিলীপ রাউতরায় সূচনা দিয়েছেন জিল্লার 11,25,000রু অধিক হিতাধিকারীঙ্কু মুন্ড পিছা 10 কিলোগ্রাম চাউল মাগণারে যোগাই দিয়াযিব। ভদ্রক নেহেরু স্টাডিয়ামর উন্নতিকরণ পাই 23,50,00,000 টাকা ব্যয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাইছি। উচ্চশিক্ষা, ওড়িয়া ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী সূর্যবংশী সুরজ যোগদে জিলারে ক্রীড়া ভিত্তিভূমি বিকাশ পাই সরকারঙ্କ পদক্ষেপ সম্পর্কରେ সূচনা দেইথিলে। ধামনগর নির্বাচন মণ্ডলীর সোহড়া পঞ্চায়েতরে মন্ত্রী সূর্যবংশী সুরজ 78টি বিকাশমূলক প্রকল্পর লোকার্পণ করেছন্তি। প্রায় 2,50,00,000 টাকা ব্যয়ের রাস্তা, স্বাস্থ্যকেন্দ্র, গ্রন্থাগার, মার্কেট কমপ্লেক্স ও অন্যান্য ভিত্তিভূমি প্রকল্প উদ্ঘাটিত হয়েছে। ধামনগর ব্লক কোঠারঠারে আয়োজিত সমীক্ষা বৈঠকরে মন্ত্রী সূর্যবংশী সুরজ বিভিন্ন উন্নয়ন প্রকল্পর অগ্রগতি সমীক্ষা করেছিলেন। সে জনসাধারণঙ্ক পাখরে সরকারি যোজনার সুফল পৌঁছাইবাকু অধিকারীমানঙ্কু আহ্বান দেইথিলে। জিল্লা হালচাল আজ পাই এতিকি। আসন্তা কালি জিল্লা হালচালে শুনিবে বলাঙ্গীর জিল্লা সম্পর্করে।
2: শুনলে জিলা হালচাল আকাশবাণী কটক কেন্দ্র। আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে 103.4 এফএম মাধ্যমে। স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 7:30:40। প্রচার করছু চাষী ভাই ভী মানুষ কার্যক্রম কৃষি হালচাল। উপস্থাপন রয়েছে সীতামণি দেবী ও অনুপ কুমার সাহু। কার্যক্রমটি প্রযোজনা করেছেন দিলীপ কুমার নায়ক।

শ্রোতা বন্ধু আপনার শুনেছেন হিন্দি চলচ্চিত্র গীতার কার্যক্রম এথের কণ্ঠশিল্পী হচ্ছেন আলকা ইয়াগনিক, উদিত নারায়ণ, গীতিকার সমীর, সঙ্গীত সংযোজনা নদীম শ্রবণ, চলচ্চিত্র ধড়কন।

শ্রোতা বন্ধু, কার্যক্রম শেষে কণ্ঠশিল্পী মিকা সিং, সঙ্গীতকার প্রীতম, চলচ্চিত্র দেশি বয়েজ।

শ্রোতা বন্ধু, নারী কেবল এক ব্যক্তি নুহে, সে সমগ্র সৃষ্টির আধার। পরিবার মূলদুয়া হেউচি নারী, সংস্কৃতির বাহক তথা সমাজের শক্তির প্রতীক মধ্য নারী। মা রূপে সিয়ে সন্তানকে জন্ম দিয়ে, ভৌণী সাজিয়ে স্নেহর রজরে ভাইকে বাঁধে, সহধর্মিণী রূপে স্বামী সহিত কান্ধরে কান্ধ মিশাই ঘরর দায়িত্ব বাঁটে, পুনি কেবে কেবে কন্যা রূপে ঘর অগণারে খুশির জুয়ার ভাঙ্গে। শ্রোতা বন্ধু, ভারতীয় সংস্কৃতির নারীঙ্কু সদাসর্বদা সম্মান দৃষ্টিরে দেখা যাইছি। সেথিপাইঁ তো আম শাস্ত্র মধ্য কহিথায়, যত্র নারীস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাহা। অর্থাৎ যেউঠারে নারীমানঙ্কু সম্মান মিলিথায়, সেহিঠারে দেবতামানে বাস করন্তি। আম সংস্কৃতি, পরম্পরা, রীতিনীতি এবং মূল্যবোধ

শ্রোতা আপন মানে শুনেছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম আকাশবাণী পুরী কেন্দ্র এথর কণ্ঠশিল্পী অহম্মদ রফি গীতিকার শৈলেন্দ্র।

শ্রোতাবন্ধু, কার্যক্রম শেষে কণ্ঠশিল্পী অনেক আশা ভোসলে, গীতিকার আনন্দ বক্সী, সঙ্গীতকার আর ডি বর্মন, চলচ্চিত্র আলি বাবা ওর চালিশ চোর।

শ্রোতাবন্ধু গীতটি সহ শেষ করছু আজর হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম। আজি এ কণ্ঠশিল্পী মানে লতা মঙ্গেশকর, মুকেশ, মহম্মদ রফি, রাজ কপুর ও আশা ভোসলে। চলচ্চিত্রগুড়ি খামোশি, কটি পতঙ্গ, কাশ্মীর কে কলি, কালা বজার, অন্দাজ, আরাধনা এবং কার্যক্রম শেষে শুনলে অলি বাবা ও চালেশ্বর চলচ্চিত্রের এই গীতটিকে। আপনার কার্যক্রম শুনে আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে।

0: that offers hope and a second chance at life to patients awaiting transplantation. In shooting, India added 4 more medals at the ISSF Junior World Championship, including a gold medal by teenager Pritam Kendre at Zue in Germany to strengthen its position at the top of the medals tally. India's overall medal tally has now risen to 12, comprising 5 gold, 1 silver and 6 bronze medals. And that is the end of this news bulletin.
1: শুনলে ইংরেজের সম্বাদ আকাশবাণী দিল্লি কেন্দ্রর আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রচারিত হচ্ছে 103.4 এফএম মাধ্যমে স্টুডিও ঘরের সময় বর্তমান রাতে 11টা বাজি 10 মিনিট 10 সেকেন্ড আজর অধিবেশনক সমাপ্ত করা পূর্ব কহিরকুচ আগামীকাল প্রাত অধিবেশনর কার্যক্রমর সূচনা আগামীকাল প্রাত 6টা বাজি 5 মিনিটে শুণিপারে ভক্তি নৈবেদ্যর কার্যক্রম আরাধনা 6টা বাজি 40 মিনিট সময় শুণিপারে গোস্বামী তুলসীদাসঙ্ক দ্বারা বিরচিত শ্রীরামচরিত মানস 7:25 সময় শুনেপারে কার্যক্রম পুরী পরিক্রমা 9:30 সময় শুনেপারে সাহিত্য পত্রিকার কার্যক্রম সাহিত্য সুধা দিন 10টায় শুনেপারে সূচনা মনোরঞ্জন ধর্মী কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি শ্রোতাবন্ধু এটা কার্যক্রম সূচনা বর্তমান শুণতু পাণিপাগর সূচনা ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রর চাষী ভাইমানপাই মিলিথিবা সূচনা মুতাবক আগামী 24 ঘণ্টা মধ্যে পুরী এবং ইয়ার আখপাখ অঞ্চলের স্বল্প মধ্যম ধরনের বর্ষা কিংবা ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় মধ্যে পবনর বেগ 30-40 কিলোমিটর প্রতি ঘণ্টা বেগের বহিবার সম্ভাবনা থাকা হেতু ইয়েলো ওয়ার্নিং জারি করা যাই দিন তাপমাত্রার 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাইবার সম্ভাবনা মধ্যে রয়েছে। পাণিপাগ সূচনা এটি শেষ হল আকাশবাণী পুরী আজর অধিবেশনক আমি এইটি সমাপ্ত করছু পুণে আপন অভিবাদন জনাব আগামীকাল প্রাত 5:53 সময় সেতবে যাই বিদায় দিবেন। জয় হিন্দ।